0: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rechtstreeks import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Safe BV, taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl.
1: Ben jij binnenkort jarig? Door Janemdin Heer, door Zalgren Heer. Of ga je trouwen? Door विवाह होने वाले हैं, तो शादी होने वाले हैं, यह किसी का मुंड संस्कार है। उजाला रेडियो पर फरमाइश आप दे सकते हैं 15 फरमाइश फॉर मार 100 यूरो और उजाला रेडियो स्टूडियो मेल नंबर info@ujala.nl

निजाम बाग दुजान के आवाज में अभी आपने सुने कि वो दिन याद करो पेश किया गया है उजाला रेडियो के जरिए। सुन वालों, अभी हम बात करने वाले हैं आनंद चंद्रिका सिंह के साथ कॉफी चाय मेरा शो में। इस वंदा दिनसाग 1 सितंबर और हॉलैंड भर में तो स्कूल शुरू हो गया है। एंड द न्यू माउंट इज बिगनिंग। Een nieuwe maand begint en de nieuwsagenda zit meteen behoorlijk vol natuurlijk. De heer nieuws heer, de heerste met jaren. Dus we gaan proberen een aantal ervan uit te halen. En ook erbij niet meer hem ook bij hem. Baat kan nu wel heen met Arend Jendrika Singh. Afgelopen weekend was Brazzaville. Ik heb daar een beetje kort baat in Wallen. Heel kort gaan we daarover hebben. Keizer H, Keke Eile H. Er waren veel mensen daar aanwezig op Brazzaville. John Hamlokse Molekaat kregen afgelopen zaterdag en zondag. Het was gezellig, het was druk. En de heerzin is Molekaat Belega, die ons willen ontmoeten. Leuk om al die mensen te zien. Want ook iemand dat ik keer heel ooit, keer heel.

0: किस का है इंतजार? उजालास द ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड ज्यादातर 30 सितंबर और ये भी मेरफा थिएटर में आ रहे हैं आपके शहर में शेखर कुमार मौसमी उबराई के साथ अयान मुखर्जी बॉय कदरदीन और निजाम वागिद हुसैन मिशकाले बखलाइडिंग इस हंड फॉर मुंबई बीट ज्यादातर 19 सितंबर सनीचर की रात है तो रात के 7 बजे इन लोग और प्रोग्राम रात को 12 बजे खत्म होने वाले हैं कॉपी टिकट्स ऑफ टाइम या meerfaart.nl Indian restaurant guru, de plek waar je moet zijn voor jouw Indiase specialiteiten. Met een prachtig rustgevend en modern interieur kan je genieten van je favoriete gerechten. Zoals butter chicken, tandoori lamb chops, brown biryani. Of voor de mensen die van peper houden, tita tita, nu ook de devil's curry met de heeste peper in de wereld. Met 100 zitplaatsen binnen en in de zomer 40 zitplaatsen op het terras kan je je eigen plekje uitzoeken en genieten van heerlijke ijskoude cocktails. Lastig parkeren? Niet bij Guru. Voor de deur aan de Hoofdstraat is ruim voldoende parkeerplaats beschikbaar met zondag gratis parkeren. Reserveer snel bij Indian Restaurant Guru aan de Rijnstraat 157 in Amsterdam. de-guru.nl
1: Dus ook jij bent zo'n fan van Bollywood muziek. Zet je radio dan vast op Ujala Radio. Kijk voor de frequenties op onze site www.ujala.nl.

0: उजाला रेडियो देश भर में, तू जाना है तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में। हाँ, हर एक गांव में, हर एक कोना में, ओतो में, घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए। उजाला इस वन हेल नीलॉन्ग, तू जाना है तो ढिंढोरा बजा दीजिए। Ujala, laat je aan de wel eens een keer. Zaterdag 19 september ko. Ujala's, the greatest voices of Bollywood, Mumbai Biskazaar. En 30 iconische stemmen in één onvergetelijke show. Nizam Vagituzang, Mouse Mew Roy, Shekhar Kumar, Ayan Mukherjee uit India en Boyke Datadin. Onder begeleiding van, ja, live begeleiding is in handen van Mumbai Beats. Zaterdag 19 september. Greatest voices of Bollywood. Toe appen kartwa, wacht pe, gerid lina. Koop je kaart op tijd. Ga me nou hoeveel bolletje toch? Koop je kaarten via meervaart.nl. Rang 1, €20. Rang 2, €15. Meervaart mee. Raadkist ermee, ADWC. Zaterdag 19 september. The greatest voices of Bollywood. Lare he Ujala.
1: Dames en heren, hier volgt een dienstmededeling. De Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week,